0: নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।
1: चाहे सपना एक परिवार का हो, एक बिजनेस का या पूरे देश का, हर सपने में है भारत की नई तस्वीर। इस स्वतंत्रता दिवस पर SBI की तरफ से आप सभी को हार्दिक शुभकामनाएं। आइए हम सब मिलके साथ भारत को और आगे ले जाएं। SBI, डिजिटल फर्स्ट, कस्टमर फर्स्ट, नेशन ऑलवेज।
0: অনুষ্ঠান শুরু করছি স্বামী বিবেকানন্দের এই উক্তিটি দিয়ে। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বিপদের সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন। স্বামীজির এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বাংলা অনুষ্ঠানে আপনারা শুনবেন স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ঋষি অরবিন্দ ও স্বাধীনতা। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামীকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার সতর্কবার্তা জানানো হয়েছে।

0: এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি রানী লক্ষ্মী আগামীকাল 16 তারিখ রবিবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল 16 তারিখ রবিবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি বাম্বুকা আগামীকাল 16 তারিখ রবিবার সকাল 6টা 15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল 16 তারিখ রবিবার দুপুর 11টায় শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি স্টেট আইল্যান্ড আগামীকাল 16 তারিখ রবিবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি বাম্বুকা আগামীকাল 16 তারিখ রবিবার দুপুর 2:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল 16 তারিখ রবিবার সন্ধে 5টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 17 তারিখ সোমবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি নালন্দা আগামীকাল 16 তারিখ রবিবার সকাল 9টায় শ্রী বিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে রাত 9টায় লিটিল আন্দামান থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। শেষ হল আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর।
1: चाहे सपना एक परिवार का हो, एक बिजनेस का या पूरे देश का, हर सपने में है भारत की नई तस्वीर। इस स्वतंत्रता दिवस पर SBI की तरफ से आप सभी को हार्दिक शुभकामनाएं। आइए हम सब मिलके साथ भारत को और आगे ले जाएं। SBI डिजिटल फर्स्ट, कस्टमर फर्स्ट, नेशन ऑलवेज।
2: आकाशवाणी श्री विजयपुरम उद्यापन करछे হর ঘর তিরঙ্গা 2026। স্লোগান, আসুন একত্রিত হই, আসুন উদযাপন করি হর ঘর তিরঙ্গা 2026। গর্বের সাথে আমাদের দেশ উদযাপন করছে একসাথে। আপনার পতাকা, আপনার গর্ব আমাদের দেশ। হর ঘর তিরঙ্গা পোর্টালে তিরঙ্গার সাথে সেলফি আপলোড করুন। www.harghartiranga.com দেখুন এবং ভারতের একতা ও গর্বের সবচেয়ে বড় উদযাপনের অংশ হন। ডিজিটাল প্রচারে অংশ হিসাবে জাতীয় গান বন্দে মাতরমের বাণী স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা ছবিতে ভেসে উঠবে। অভিযানের সময়সীমা 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। আসুন আমরা সবাই মিলে হর ঘর তিরঙ্গা 2026 কে মহা সমারোহে সফল করে তুলি।
1: चाहे सपना एक परिवार का हो, एक बिजनेस का या पूरे देश का, हर सपने में है भारत की नई तस्वीर। इस स्वतंत्रता दिवस पर SBI की तरफ से आप सभी को हार्दिक शुभकामनाएं। आइए हम सब मिलके साथ भारत को और आगे ले जाएं। SBI डिजिटल फर्स्ट, कस्टमर फर्स्ट, नेशन ऑलवेज।
0: আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল বন্ধুদের জন্য রইল এক দারুণ আহ্বান। আপনার কাছে কি কোনো গল্প আছে যা বিশ্বের সামনে তুলে ধরতে পারে আমাদের দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং অনন্য বৈশিষ্ট্য? তাহলে আপনার জন্য এসেছে জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর যৌথ উদ্যোগে। আপনার ক্যামেরায় তুলে ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলি। প্রদর্শন করুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকজ জীবন, স্থানীয় কাহিনী এবং আমাদের কাছে পৌঁছে দিন আপনার দ্বীপের গল্প। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্তরে 2 লক্ষ টাকা, জাতীয় স্তরে 5 লক্ষ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে নিবন্ধন করুন।

মাইওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করুন এবং আপনার ভিডিও জমা দিন। ভিডিওটি হতে হবে 1 থেকে 3 মিনিটের মধ্যে। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত। তাই আন্দামান ও নিকোবরের সকল নির্মাতা ও সৃজনশীল তরুণ তরুণীদের আহ্বান, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা পৌঁছে দিন সারা দেশের মঞ্চে। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা আপনার গল্প ভারতের মঞ্চে। আজই অংশ নিন আর অনুপ্রাণিত করুন লক্ষ মানুষকে।

0: 47 days of validity, extending total plan validity from 3665 days to 412 days. New FTTH plan for monthly charge of 1199 month plus GST, providing speeds up to 200 Mbps.
1: আজ আমরা কথা বলবো এক অনন্য মহাজীবন নিয়ে, যিনি একদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ, আর অন্যদিকে এক মহান দার্শনিক, কবি ও যোগ সাধক। তিনি ঋষি অরবিন্দ ঘোষ। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দেওয়া যে তরুণ বিপ্লবী গর্জে উঠেছিলেন বন্দে মাতরমের মন্ত্রে, কিভাবে তিনি রূপান্তরিত হলেন এক মহাশান্তির আলোয়, স্বতন্ত্র সংগ্রাম থেকে আত্মপলব্ধির চরম শিখরে পৌঁছানোর সেই গল্পই আজ আমরা শুনব। 1972 সালের 15ই আগস্ট কলকাতার এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন অরবিন্দ ঘোষ। শৈশব ও কৈশোর কাটে ইংল্যান্ডে। অত্যন্ত মেধাবী অরবিন্দ ICS পরীক্ষায় উত্তীর্ণ হলেও ব্রিটিশের চাকরি প্রত্যাখ্যান করে।

ভারতে ফিরে তিনি বরোদা কলেজে অধ্যাপনা শুরু করেন, কিন্তু তার মন পড়েছিল পরাধীন মাতৃভূমির মুক্তি সংগ্রামে। বিংশ শতাব্দীর শুরুতে তিনি গোপনে বিপ্লবী দল গড়ে তোলেন এবং সরাসরি স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ভারত কেবল একটি ভৌগোলিক খণ্ড নয়, ভারত হলো আমাদের মা। অরবিন্দ ঘোষের এই বাণী তরুণ সমাজকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করেছিল। বন্দে মাতরম পত্রিকায় তার ধারালো লেখালেখি ব্রিটিশ সরকারের ঘুম হারাম করে দেয়। 1908 সাল ইতিহাসে প্রসিদ্ধ আলিপুর বোমা মামলায় অরবিন্দ গ্রেপ্তার হন এবং আলিপুর জেলে এক বছরের জন্য একাকী কারাবাসে থাকেন। আর এই কারাবাসই তার জীবনে নিয়ে আসে এক অলৌকিক পরিবর্তন। জেলখানার চার দেয়াল তার কাছে আর কারাগার রইল না, তা হয়ে উঠল সাধনা আশ্রম। কারাকক্ষে তিনি অনুভব করলেন শ্রীকৃষ্ণের উপস্থিতি। ভগবদ্গীতায় বর্ণিত আধ্যাত্মিক অনুভূতির মুখোমুখি হলেন তিনি। তিনি বুঝতে পারলেন রাজনৈতিক স্বাধীনতার চেয়েও মানুষের ভেতরের আত্মিক মুক্তি ও চেতনা বৃদ্ধি অনেক বেশি প্রয়োজন। পরবর্তী সময়ে প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাসের অসাধারণ সওয়াল জবাবে অরবিন্দ নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে খালাস পান। 1910 সালে ঐশ্বরিক নির্দেশে অরবিন্দ চলে যান পণ্ডিচেরিতে। শুরু হয় তার জীবনের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে তিনি ডুবে যান চরম আধ্যাত্মিক সাধনায়।

যাকে পরবর্তীতে সবাই শ্রীমা হিসেবে চেনেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় শ্রী অরবিন্দ আশ্রম, যা আজও বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে। ঋষি অরবিন্দ কেবল সাধক ছিলেন না, ছিলেন এক অসামান্য সাহিত্যিক ও কবিও। তার ইংরেজি ভাষার উপর দখল ছিল দেখার মতো। দি লাইফ ডিভাইন, মানব চেতনার বিবর্তন নিয়ে লেখা তার অন্যতম প্রধান দার্শনিক গ্রন্থ। সাবিত্রী, প্রায় ২৪,০০০ লাইনের এই মহাকাব্যটি ইংরেজি ভাষায় লেখা অন্যতম দীর্ঘ ও গভীর আধ্যাত্মিক মহাকাব্য। এছাড়া সিনথেসিস অফ ইয়োগা এবং গীতা সংক্রান্ত বহু গ্রন্থ তার জ্ঞান ও প্রজ্ঞার স্বাক্ষর বহন করে। ১৯৫০ সালের ৫ই ডিসেম্বর এই মহান সাধক মহাশূন্যে বিলীন হন। কিন্তু তার রেখে যাওয়া দর্শন, তার পূর্ণযোগ এবং জাতীয়তাবোধের চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঋষি অরবিন্দ আমাদের শিখিয়েছেন, বাইরের জগৎকে পরিবর্তন করতে হলে আগে নিজের ভেতরের চেতনাকে উন্নত করতে হবে। বিপ্লব থেকে ঋষিত্বের এই যাত্রা বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয়। অন্যদিকে আজকের দিনেই জন্মেছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র ২১ বছর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। এনাদের জন্মদিবসে সমস্ত ভারতবাসীর পক্ষ হতে জানাই শ্রদ্ধাঞ্জলি।

ঋষি অরবিন্দ কেবল পুরনো ধ্যান ধারণাকে লালন করেননি, তিনি প্রবর্তন করেন পূর্ণযোগ। তার দর্শন ছিল মানুষ বিবর্তনের শেষ ধাপ নয়, মানুষের ভেতরের ঐশ্বরিক চেতনাকে জাগিয়ে তুলে এই পৃথিবীতেই এক দিব্য জীবন প্রতিষ্ঠা করা সম্ভব। ১৯২০ সালে তার সাধনায় যুক্ত হন ফরাসি মহীয়সী নারী মীরা আলফাসা।

0: সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর।
1: ঠিক তাই, নতুন সূর্যের আগমনে নতুন একটা দিনের সূচনা হয়। তবে আজকের দিনটি আর পাঁচটা দিনের মতো নয়, আজকের দিনের চমৎকারিত্ব অন্য দিনের মতো নয়। আজকের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বন্দে মাতরম কলধ্বনি, গ্রাম গঞ্জ শহর নগরের পথে পথে ধ্বনিত হচ্ছে বীর শহীদদের জয়।

200 বছরের শত সংগ্রাম শেষে 1947 সালের 15ই আগস্ট লালকেল্লায় উড়ল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, আমাদের রক্ত, ঘাম ও ভালোবাসার প্রতীক, আমাদের জাতীয় পতাকা। সেইখানে পাঞ্জাব, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, বঙ্গের জনসমুদ্রের চোখে জল, হৃদয়ে বহু আকাঙ্ক্ষিত আবেগ, মুখে বন্দে মাতরম ধ্বনি। সেদিনের অশ্রু ছিল আনন্দের অশ্রু, স্বাধীনতাবোধের অশ্রু। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের কাছে গর্বের।

ভারত এক বহুরত্না বসুন্ধরা। আজ ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি সময় খণ্ডে অসংখ্য মানুষ, যাদের নাম হয়তোবা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, সেই তারাই এই দেশ গড়েছেন। আমরা এরকম প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই শহীদ মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, কানাইলাল দত্ত, সত্যেন বসু, বাঘা যতীন, দীনেশ গুপ্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখদের। আরও অনেক শহীদ আছেন যাদের নাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। বিনায়ক দামোদর সাবরকর, প্রফুল্ল চাকি, বিনয় বসু, বাদল গুপ্ত, বাল গঙ্গাধর তিলক, মৌলানা আবুল কালাম, বাঘা যতীন, লোকমান্য তিলক, বল্লভভাই পটেল প্রমুখদের বিনম্র প্রণাম জানায়।

0: স্বাধীনতার আকাঙ্ক্ষা এরা কখনোই পরিত্যাগ করেনি। সে যতই পরাজয় আসুক, মুক্তির মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আরতিকে কখনোই ফুরিয়ে যেতে দেননি।
1: মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে।
0: এই গানটি শোনামাত্রই আমাদের মন ভারাক্রান্ত হয়। আমাদের চিত্রপটে ভেসে ওঠে মাতৃভূমি ভারত মায়ের বীর বিপ্লব সন্তানদের আত্মত্যাগের কাহিনী। দীর্ঘ কয়েক শতক ধরে বহুবীর সন্তানের বুকের রক্ত ঝরানো বহুবীর শহীদদের আত্মবলিদানের পর এসেছে মাতৃজননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা স্বাধীনতা। আজ 15 আগস্ট, আজকের দিনটি সমগ্র ভারতবাসীর জীবনে এক গৌরবময় দিন।

দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। ঊনবিংশ শতকে দাঁড়িয়ে যে সময় পশ্চিমী দেশগুলো বিশ্বাস করত যুদ্ধই সবকিছুর সমাধান, সেই সময় সারা বিশ্বকে অহিংসার বাণী শুনিয়েছিলেন ছিপছিপে চেহারার মহাত্মা গান্ধী। তার একের পর এক অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান, ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। নেতাজির মতো চরমপন্থী দেশনায়ক মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। বিদেশের মাটিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি শুধু ভারতীয় নয়, গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছিলেন যে নেতা কেমন হতে হয়। তার দিল্লি চলো হুঙ্কারে ব্রিটিশ শাসনের ভিত কেঁপে গিয়েছিল। দেশের স্বাধীনতার অগ্নিকুণ্ডে যখন হাজার হাজার বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন ভারতবর্ষ দেখিয়েছিল এক 18 বছর তরুণের তরতাজা প্রাণের আত্মবলিদান। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। ভগৎ সিংয়ের ইনকলাব জিন্দাবাদ তরুণদের মনে বিপ্লবের বীজ বপন করেছিল। তার ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দেশজুড়ে হাজার হাজার ভগৎ সিংয়ের জন্ম দিয়ে গেছে। দেশের স্বাধীনতা আন্দোলনে নারী শক্তিরও ছিল বিরাট ভূমিকা। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সহ অগণিত বীরাঙ্গনা নারীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এনে দিয়েছিলেন আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংস আন্দোলন, অন্যদিকে অগণিত বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। অবশেষে 1947 সালের আজকের দিনেই আমরা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছিলাম।